0: মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত ১১টায় ঢাকা FM ৯০.৪ এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার এত